আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আমি জেসমিন কাজল আর আপনারা আছেন আমার সাথে ডাইভার্স 102.8 FM এ শুধু বাংলায়। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই, কারণ যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে শোনা শুরু করেছেন সবাইকে শুভেচ্ছা। আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের সাথে সুন্দর সুন্দর গান নিয়ে হাজির থাকি, আপনাদের পছন্দের গান। আপনারা মাঝে মাঝে অনেকেই, মাঝে মাঝে না প্রায় সময় রিকোয়েস্ট করে থাকেন, কিছু গান আপনাদের রিকোয়েস্টেড থাকে, আর শুরুটা কিছুটা আমার পছন্দের আজকে হবে, কারণ আমি প্রথমটা বাজিয়েছি আমার পছন্দেরই। আসলে শুরু করতে যে তখন সময় থাকে না, একটা গান বাজাতে হয়, তখন আমি চিন্তা করলাম এই গানটা আসলেই সুন্দর গান, বেহায়া মন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা নতুন করে শুনছেন আমাদেরকে, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা লিখে নিতে পারেন, 07568686863। এই নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের পছন্দের গান আমাকে রিকোয়েস্ট করতে পারেন, তাহলে আমি একটার পর একটা গান বাজাতে থাকব। এখন আরেকটি গান বাজবে, এই গানটি আমি বাজাচ্ছি আমার পছন্দেরই, কিন্তু হ্যাঁ আপনারা এরপরের যে কয়েকটি গান আসবে ওইগুলো কিন্তু আমার রিকোয়েস্টের গানেই চলে যাবে, কারণ হচ্ছে আমার কাছে অনেকেই অলরেডি পার্সোনালি রিকোয়েস্ট করেছেন আমার হোয়াটসঅ্যাপে। তো আমি চেষ্টা করব সবার গান বাজাতে, আর যদি এর মধ্যে আমি আমাদের স্টুডিওর নাম্বারের মেসেজগুলো পাবো তখন আমি ওগুলো বাজানো শুরু করব। তাহলে চলুন এখন নেক্সট গানটি শুনি, সব লোকে কয়, আর এই শিল্পী হচ্ছেন কণা।

আপনারা শুনেন কনার কণ্ঠে ছিল, খুবই চমৎকার গান এটা, আমাদের লোকগীতি, আমাদের ফোক গানগুলো। আর কনার কণ্ঠে আসলে আধুনিক গানগুলো ভালো লাগে, আর আমার কাছে ওর এই ফোক গানগুলোও খুব ভালো লাগে। আমি আরও গান অনেক শুনেছি ওর, একটার পর একটা গানগুলো আসলে দারুণ। আশা করি আপনারা সবার ভালো লাগছে, আমাদের অনুষ্ঠান আজকের শুরুটাও ভালো লাগছে। আপনারা যে যেখান থেকে শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আমি জেসমিন কাজল, আমি আছি আপনাদের সাথে রাত 9টা পর্যন্ত। আর আমাদের অনুষ্ঠান প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা অনেক প্রেজেন্টার আছি, আমরা একজন পর একজন এক এক দিন ভিন্ন ভিন্ন অনুষ্ঠান নিয়ে আসি। আর যদিও গানের অনুষ্ঠানগুলো থাকে, কারণ গান ছাড়া তো রেডিও আমার মনে হয় আমার ভালো লাগে না, কারণ গান অনেকেই ড্রাইভ করতে করতে গান শুনে ভালো লাগে, অনেকেই বাসায় রান্না করতে করতে গান শুনেন, অনেকে শুয়ে শুয়েও গান শুনেন, অনেকের অনেক ধরনের পছন্দ থাকে। সবগুলা মিলিয়ে আমরা অনুষ্ঠানগুলো সাজিয়ে নিয়ে আসি আপনাদের জন্য। আর আপনাদের পছন্দের গানগুলা যখন আমরা রিকোয়েস্ট পাই, তখন আরও ভালো লাগে যে আমি কোন গানটি নেক্সট বাজাবো, আমার কাছে খুব আনন্দ লাগে। এখন আমি একটা গান বাজাবো, তুমি আমার সুরে সুরে, শিল্পী হাসানের কণ্ঠে আর্ক ব্যান্ডের। আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন আমাকে প্রত্যয়, প্রত্যয় লন্ডন থেকে আমাকে টেক্সট করেছেন, থ্যাংক ইউ প্রত্যয় আমাদের শোনার জন্য। আর বন্ধু বান্ধব সবাইকে বলবে যে আমাদেরকে শোনার জন্য, কারণ আমরা শুধু বাংলা ডাইভার্স 102.8 FM-এ আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত হাজির থাকি। আমরা মাঝে মাঝে লাইভ ফেসবুকেও যাই, ফেসবুক লাইভে। আমি একা হলে আমার ভালো লাগে না, এর জন্য আমি যাইনি আজকে। কিন্তু হ্যাঁ, যখন আমার কলিগসরা মানে আমার কথা বন্ধুরা থাকে, তখন আসলে আমার খুব ভালো লাগে। আর আমরা সবাই মিলে খুব জমিয়ে আড্ডা মারি। হ্যাঁ, আড্ডা অবশ্য মারবো আমরা নিউ ইয়ারে, যদি বেঁচে থাকি তাহলে নিউ ইয়ারে আপনাদের সঙ্গে আমাদের ফেসবুক লাইভে দেখা হবে। আর এর আগে যদি কেউ অন ইয়ারে মানে লাইভ লাইভ ফেসবুকে যায়, তাহলে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন শোনা যাক প্রত্যয় তোমার জন্য এবারের গান, তুমি আমার সুরে সুরে, শিল্পী হাসানের কণ্ঠে, আর্ক ব্যান্ডের থেকে নেয় এই গানটি। খুবই চমৎকার গান, আশা করি ভালো লাগবে। আমি বুঝতে পারছি না কোথাও কোনো সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ, তাহলে চলুন শোনা যাক গানটি।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com ফোন নাম্বার 01582725500 হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863 আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা শুনলেন একটার পর একটা গান। প্রথম বাদ ছিল হাসানের কণ্ঠে যে গানটি প্রত্যয় আমাকে রিকোয়েস্ট করেছিল লন্ডন থেকে, তারপরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাজিয়েছি হৃদয় খান এবং লিজার কণ্ঠে গানটি ছিল, এটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন রীতা। রীতা গ্রিন শিট থেকে আপনি রিকোয়েস্ট করেছিলেন এই গানটি শোনার জন্য। আশা করি আপনারা শুনেছেন এবং পছন্দ হয়েছে আপনাদের গানগুলি। আর যারা মিস করছেন এখন থেকে শোনা শুরু করেছেন, প্রথম অনুষ্ঠানের প্রথম শুরুটা আপনারা শুনেননি, কোনো চিন্তা নেই, কারণ আপনারা যে কোনো সময় সাত দিনের মধ্যে মানে আগামী রোববারের আগে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে diverse.fm.com গেলে আপনারা লিসেন এখানে যদি যান তাহলে আমাদের অনুষ্ঠানের লিস্টগুলো থাকবে ওইখানে, আপনারা শুধু বাংলা সিলেক্ট করে আপনারা আমাদের প্রোগ্রাম আবারও শুনতে পারবেন, যেটা আজকে আমি করছি ওই প্রোগ্রামটা আবার আপনারা শুনতে পারবেন। আর হ্যাঁ, গানগুলি একটার পর একটা বাজছে। এর আগে যেটা কণা গিয়েছিলেন আমাদের ফক গান, যেটা ফক গান আমার মনে হয় যে সবাই চেষ্টা করে, যারা শিল্পী সবাই গান করে, যারা খুব ভালো ভালো শিল্পী ওনাদের গলায় খুবই মানায়, চেষ্টা করলে আরও ভালো করে গান করেন ওনারা। কিন্তু ব্যান্ডের কিছু গান আছে আমার মনে হয় ওটার অরিজিনালটাই সুন্দর লাগে শুনতে, কারণ ওটা আবিষ্কারটা হচ্ছে এই সিঙ্গারকে দিয়েই। আর আমরা যেটা ফোক গানগুলো শুনি ওটা আবিষ্কার অনেক আগে হয়েছিল, যেটা আমরা আমাদের জন্মের অনেক আগে, আমরা কখনো অরিজিনালটা মানে শুনিনি হয়তো কোনো একটা, কিন্তু এটা একটার পর একটা মানে আমাদের জেনারেশনের সাথে চেঞ্জ হয়ে হয়ে গানটা নতুন করে আবার আসছে, নতুন সুরে নতুন গলায় শুনতে ভালো লাগে। কিন্তু ব্যান্ডের যেমন আয়ুব বাচ্চুর কিছু গান আছে, ওগুলো আয়ুব বাচ্চুরটা মানে আয়ুব বাচ্চুর অরিজিনালটা শুনতেই ভালো লাগে, জেমসের গানগুলি। তারপরে হাসানের এটা আমার ভালো লেগেছে, এটা মনে হয় যে অন্য কারোর গলাতে ভালো লাগবে না, যেরকম ফিরিয়ে দাও মাইলসের থেকে যেটা শাফিন আহমেদ গান করেছিলেন, এটাও মানে শাফিন আহমেদের গলা এত দারুণ লাগে, এটা মনে হয় যে আর কারো মানে গলা এটা মানাবে না, আর মানায় না, অনেকেই গান করেন ওগুলা নতুন করে, মানে ভালো লাগে না শুনতে। তারপরও আমার এই কথাগুলোর কারণ হচ্ছে, কারণ আমাকে ফিরিয়ে দাও গানটির জন্য রিকোয়েস্ট করেছেন আকাশ। আকাশ আপনি ইস্ট লন্ডন থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, হোয়াইট চ্যাপেল থেকে আপনি রিকোয়েস্ট করেছেন আকাশ ফিরিয়ে দাও গানটি শোনার জন্য। তাহলে আমি আপনার জন্য এই গানটি বাজাচ্ছি, তাহলে চলুন শোনা যাক ফিরিয়ে দাও।

মেয়ে তুমি কি দুঃখ চেনো, শিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠে ছিল এই গানটি। আমার আমার সাথে আমার মনে হয় যে আমার সাথে একমত থাকবেন সবাই যে অরিজিনাল গান, মানে যে শিল্পী এই গানটি প্রথমেই গেয়েছেন ওনার নিজের গলায় এই গানটি দারুণই লাগে, যতই আরও নতুনরা গান না কেন। বাট এর মানে না যে নতুনরা গান গাইতে পারেন না, মানে নতুনদের গলা একরকম লাগে কিন্তু পুরোনোটা শুনতেই অন্যরকম লাগে, অন্যরকম একটা ফিলিংস। আর এই গানগুলো শুনলে আমি মানে মনে হয় যে নাইনটিজের সময়ে, হয়তো বা এই গানটা আরও আগের, বাট আমার কাছে মনে হয় নাইনটিজের সময় এই গানগুলো শুনেছি বেশি, খুব বেশি ভালো লাগে এগুলো শুনতে। আর এই গানটির জন্য আসলে আমাকে রিকোয়েস্ট করেছিলেন পারভেজ বার্কিং থেকেও। পারভেজ আশা করি আপনি শুনেছেন।

হৃদয় খানের আরেকটি গানের রিকোয়েস্ট আছে। হৃদয় খানের এই গানটি হচ্ছে ভালোবাসা কি, আর এই গানটির জন্য শুনতে চেয়েছেন ব্যাকটন থেকে প্রীতি। তাহলে চলুন শোনা যাক ব্যাকটন থেকে প্রীতি রিকোয়েস্ট করেছেন হৃদয় খানের ভালোবাসা কি গানটি শোনার জন্য।

আপনারা শুনলেন চমৎকার গান প্রীতি রিকোয়েস্ট করেছিলেন, থ্যাংক ইউ প্রীতি রিকোয়েস্ট করার জন্য। আশা করি আপনারা আরও শুনবেন আমাদের অনুষ্ঠান প্রতি রবিবারে, আর আপনারা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান শুনতে পারেন লিসেন এগেনে যদি চান আপনারা আমাদের ওয়েবসাইটে, তাহলে আপনারা আর আপনারা ওয়েবসাইটে গেলে সব কিছুই আপনারা খুঁজে বের করতে পারবেন, আমাদের সম্বন্ধে, আমাদের অনুষ্ঠান, আমাদের কমিউনিটি, সব কিছু আপনারা শুনতে পারবেন। আর লিসেন এগেনে গেলে তো আমাদের প্রোগ্রামটা আবারও আপনারা শুনতে পারবেন, আজকের প্রোগ্রাম যেটা আমি এখন প্রেজেন্ট করছি ওটা আপনারা 7 দিনের মধ্যে মানে আগামী রোববারের আগে শুনতে পারবেন। চলুন আরেকটি গান শুনি, আর এই গানটি আমি শুনেছি কি না আমার আসলে মানে মনে পড়ছে না, হয়তো গান শুনলে বুঝতে পারবো, জেমসের গান, আর শুনবো না এমন তো হতে পারে না। আমি বুঝতেছি না আজকে অনেক মানে যে গানগুলো রিকোয়েস্ট আসছে সবগুলা ব্যান্ডের বা পপ সংসগুলো আসছে। এখনকার সং যেটা এটা হচ্ছে জেমসের আর জানালা ভরা আকাশ, আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন ফয়সাল লুটন থেকে। থ্যাংক ইউ ফয়সাল আমাদেরকে শোনার জন্য। তাহলে চলুন শোনা যাক আপনার পছন্দের গান আপনার জন্য

থ্যাংক ইউ ফয়সাল, চমৎকার গানটি রিকোয়েস্ট করার জন্য। আসলে গানটি অনেকবার শুনেছি, একবার না আসলে আমি কথাটা ভুলে গিয়েছিলাম, গানের কথা এভাবে স্টার্ট হয় কিনা আমি এটা বুঝি নাই। থ্যাংক ইউ সো মাচ,

সহে না যত না, আর কত আর কিভাবে মানে এক্সপ্লেইন করবে মানে বেচারা শিল্পী আরফিন আরফিন রুমি, ওনার আসলে এই গানটি চমৎকার, আমার ওয়ান অফ মাই ফেভারিট সং যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আরেকটা গান শুনবো, আর এইটার জন্য কিন্তু আমাকে লিলিয়ানা আমাকে রিকোয়েস্ট করেছেন, জানি না নামটা আসলে খুব সুন্দর লিলিয়ানা, তো লিলিয়ানা এই গানটি শুনতে চেয়েছেন, আমাকে আমার মতো থাকতে দাও, শিল্পী হচ্ছেন অনুপম রয়, এটা আসলে চমৎকার গান, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছি এই গানটি, মানে হাজব্যান্ড ওয়াইফ এই গানটি বানাচ্ছে, মানে মজার ভিডিওগুলা আসলে ভালোই লাগে দেখতে, কোনো কোনো সময় সময় পাস হয় খুব সুন্দর করে, একটু একা একা হাসলেন এই সোশ্যাল মিডিয়া এগুলা, জানি না ওনাদের এত ট্যালেন্ট, এত ভিডিও ওনারা বানাতে পারেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে চলুন শোনা যাক, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, এরকম গানটা, তাহলে চলুন শোনা যাক, চলুন লিলিয়ানা আপনার জন্য এবারের গান।

একজন সিঙ্গার, মানে আরফিন রুমির কণ্ঠে যে গানটি ছিল ওই গানটিতে ভালোবাসার প্রকাশ করতে করতে শেষ বেচারা, আর এই গানটিতে উনি না না করতে করতে নানার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে হয়তো। আসলে গানগুলি চমৎকার, গানের কথাগুলি এত সুন্দর সুন্দর, যারা লিখেন তারা আসলে অনেক মানে অনেক বুঝেন, অনেক চিন্তা করে লিখেন, বাস্তবের সাথে এত মিল থাকে মানুষের, তাই না? অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের অনেক সমস্যা থাকে। চলুন এবারে আরেকটি গান শুনি, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কজনা, মনে হয় এরকম নিশিতার কণ্ঠে।

সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে, চমৎকার গান। মন পুরা ছায়াছবি থেকে নেয় এই গানটি, আর চঞ্চল চৌধুরীর অভিনয় তো অসাধারণ। আমাদের বাংলাদেশে তো ভালো ভালো কিছু অভিনেতা আছেন বা অভিনেত্রী আছেন, আসলে চমৎকার অভিনয় করেন, ওনাদের অভিনয় আমার আসলে ভালো লাগে। আমি এখন বাংলা মুভিগুলো দেখি। মনপুর অবশ্য অনেক আগে, প্রায় আই থিঙ্ক কবে এটা রিলিজ হয়েছিল আমার ঠিক মনে নেই, কিন্তু যখনই রিলিজ হয়েছিল তখনই আমি দেখেছিলাম, দারুণ ছবি। যারা দেখেননি আপনারা দেখবেন মনপুরা, মনপুরা খুবই চমৎকার ছবি। লাভ স্টোরি অবশ্যই, কারণ আমাদের তো সবসময় আমরা তো ভালোবাসার মধ্যেই থাকি। যাও পাখি বলো তারে, সেজন্য ভোলে না মোরে। তো আপনারা আমাদেরকে ভুলবেন না, আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের জন্য চমৎকার গানগুলো নিয়ে হাজির থাকি। আমার কাছে আরও অনেক সময় আছে, আমার কথা শুনে ভাববেন না যে কাজল কি বিদায় নিচ্ছে। না, আমি এত সকাল বিদায় নিচ্ছি না, আরও অনেক সময় আছে আমার কাছে। আমি একটার পর একটা গান আপনাদের জন্য বাজাবো, আপনারা রিকোয়েস্ট করতে থাকেন, আসলে আমার ভালো লাগছে, কারণ প্রতিটি গানই খুব মানে টাচ, মানে এত বেশি মানে হৃদয় ছুঁয়ে যাচ্ছে গানগুলি, রিকোয়েস্টগুলো যেগুলো আমাকে করছেন আপনারা, আসলে আমার ভালো লাগছে, কারণ আমি একা না। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, আমার কথা বন্ধুরা যারা আছে তারা সবাই শুনছে আমার অনুষ্ঠান আজকে, কারণ আমার সাথে কেউ না, কিন্তু চাচ্ছে, একজন আছে খুব দুষ্টামি করছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আমি কি ভয় পাচ্ছি না, ভুতুরে ভুতুরে লাগছে না। আমি বললাম যে ওকে, আমি এখনই বলছি আপনাদের সবাইকে, আসলে না আমি ভয় পাচ্ছি না, কারণ আপনারা জানেন না আমি কিন্তু যখন গানগুলো অন ইয়ারে যায় আমি কিন্তু অফ ইয়ারে খুব চিল্লায় গান টান গাচ্ছি, আমার খুব মজা লাগছে, গানগুলো ভালো লাগছে, খুব গান গাচ্ছি আমি। তো আমার গান শুনে ভুট্টুত থাকলে সবাই চল মানে পালাচ্ছে আমার সুর শুনে। তাহলে চলুন আমি এখন আরেকটি গান শুনবো। এই গানটি খুব সুন্দর, এই গানটি আমাদের অনুষ্ঠানে অনেকবার বাজে, এটার জন্য রিকোয়েস্ট করেছেন রিপা। রিপা, আপনি ইস্ট লন্ডন থেকে রিকোয়েস্ট করেছেন, শুনতে চেয়েছেন নূর নবীর কণ্ঠে বিন্দিয়া রে বিন্দিয়া এই গানটি। তাহলে চলুন আপনার জন্য

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM. অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com. ফোন নাম্বার 01582725500. হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863. আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনে শুরু করেছেন এখন আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর এখন কেন শুনবেন, সাতটার থেকে আমরা শুরু করি। আমি সাতটার থেকে এখানে বসে বসে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান বাজাচ্ছি, আপনাদের রিকোয়েস্টগুলো আমি দেখছি এবং আমি নোট করে করে একটার পর একটা বাজাচ্ছি। এখন আমি একটা গান বাজাবো, এটার জন্য আসলে আমি জানি অনেকের ফেভারিট গান হবে এটা অনেকের, কারণ এই মানে এই গানগুলো কখনো মানে মন থেকে হারায় না। আপনার গানের লিস্ট যেটা তালিকা থাকবে ওটার থেকেও হারাবে না, জীবনেও না। এরকম গান আপনার অনেকে চিন্তা করছেন বাজায় দাও কি তুমি বাজাবা, কফি হাউসের সেই আড্ডা, মান্নাদের কণ্ঠে আমাদের খুবই চমৎকার মানে আগের গান। তাহলে চলুন শোনা যাক মান্নাদের কণ্ঠে এই গানটি।

আপনারা যে যেখান থেকে শুনছেন আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাথে অনেক ভালোবাসা। আমি জাসমিন কাজল, আজকে আপনাদের সাথে নয়টা পর্যন্ত চমৎকার গান ছিল আমরা কফি হাউসের আড্ডা। তখনকার জেনারেশনটা ছিল অন্যরকম, আর এই গানটির মধ্যে সব কিছু মানে এমনভাবে সুন্দর করে বলা হয়েছে, আমি আসলে চিন্তা করছিলাম কি কে কীরকম দেখতে। আমি এই গানটির ভিডিও দেখিনি, তো আমার কাছে মনে হচ্ছিল আগের সময় ওরা কি মানে খুব বেগি টাইপের ট্রাউজার পরতেন, স্যুট পরতেন সবাই বেশি, শাড়িটা মানে আমি এরকম চিন্তা করতেছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাও চিন্তা করতেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এনিওয়ে, তখনকার কফি হাউসের আড্ডা, মানে উনি ওনাদের তখনকার সময় বলছিলেন, আর আমাদের সময় আমরা আসলে চাইতাম শুধু বাইরে যেতে, খেলাধুলা করতে, আর পিকনিক করতাম, কি মজা হতো তখন। মানে পিকনিক হতো, সবাই মিলে আড্ডা হতো, জোরে জোরে গান বাজানি হতো, খুব মজা হতো। আমরা ওগুলো নিয়ে কথা বলি, আমি এখন আমার বন্ধুদের সাথে কথা বলি ওগুলো নিয়ে, আমরা আগের সব কিছু নিয়ে কথা বলি। আর এখনকার জেনারেশন যারা, তারা ঘর থেকে বের হয়ে খুব কম, বের হলে শুধু জিমে যায় ছেলেরা, আর মেয়েরা বিজি থাকে মেকআপ নিয়ে। আমি সবার কথা বলছি না, কেউ মাইন্ড করবেন না, জেনারেল মানে দেখতেছি যেগুলা, আর ফোন নিয়ে বিজি থাকে। আমি জানি না ওরা কি গল্প করবে, ওরা গল্প করবে ফিউচারে কীভাবে গেম খেলতো, গেম এইগুলো নিয়েই কথা বলবে আমার মনে হয়, জানি না। বাট এনিওয়ে, সবাই ভালো থাকুক এটাই মানে আমাদের চাওয়া, সবাই সবার মতো সুন্দর থাকুন। তাহলে চলুন এবারে আমরা আরেকটি গান শুনি, আর এই গানটির জন্য নীলা আপনি রিকোয়েস্ট করেছেন লন্ডন থেকে। আজকে লন্ডন থেকে প্রচুর আমাদের লিসেনার্স আছেন, শুনছেন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, শুনবেন আমাদেরকে রেগুলার। আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত থাকি, আর আপনি শুনুন, আপনি অন্যদেরকে শুনতে বলবেন, তাহলে আমাদের আরও উৎসাহ বাড়বে, আমরা আরও সুন্দর সুন্দর করে আপনাদের জন্য প্রোগ্রাম নিয়ে হাজির থাকবো। আর অনেকদিন আসলে কোনো টক শো হয়নি, চিন্তা করছি দেখি ইনশাল্লাহ আমরা খুবই সুন কিছু নিয়ে আসবো। আজ এই দিনটাকে কিশোর কুমারের কণ্ঠে নীলা আপনি শুনতে চেয়েছেন, তাহলে চলুন শোনা যাক আপনার জন্য এই গানটি।

আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আসলে সময় যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। বাইরে আমার মনে হয় খুব ঠান্ডা থাকবে, চারদিকে অন্ধকার। আমি আমি আসলে খারাপ লাগছে না, ভালোই লাগছে, তবু আমি আমার মানে ভয়েসটা শুনে মনে হচ্ছে না আমার যে একটু শরীরটা খারাপ, আসলে বুঝতে পারতেছি না, মনে হয় ঠান্ডা লাগতেছে। আরেকটি গানের জন্য খুবই রিকোয়েস্ট এসেছে, তিনজন রিকোয়েস্ট করেছেন এই গানটির জন্য, তিনজন, তিন বোন, ননা, শীলা এবং প্রিয়া। আপনারা তিন বোন রিকোয়েস্ট করেছেন বার্মিংহাম থেকে। আপনারা শুনতে চেয়েছেন মহা জাদু। এই গানটি আসলে খুবই চমৎকার, খুবই ভাইরাল হচ্ছে। এটা গানটি আমাদের বাংলাদেশের ফক গান, ওটা মিক্স করেছেন হাবিব ওয়াহেদ কোক স্টুডিও থেকে, সো কোক স্টুডিও বাংলা থেকে ওটা রিমিক্স করা হয়েছে। ভালোই লাগছিল শুনতে, আমি এখন আপনাদের সাথে শুনবো। এটা শোনার পর আমরা আরেকটি গান শুনবো, আমার সময় আসলে এখন চলে যাবে খুব তাড়াতাড়ি, 15 মিনিট বাকি আছে। তাহলে চলুন শোনা যাক এই গানটি, কথা না বাড়িয়ে।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন। আপনারা যে যেখান থেকে আমাদেরকে শুনলেন এতক্ষণ, 2 ঘন্টা আসলে কম না চিন্তা করে দেখলে, কিন্তু জানি আপনারা তো আর বসে বসে শুধু শোনেননি, কাজ করতে করতে শুনেছেন, অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে শুনে থাকেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অন্তর থেকে আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আসলে একা ফিল করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমাকে অনেকে শুনছে, তারা আমার সাথে আছেন। এখন শুনবো আমরা বাবাকে নিয়ে একটি গান। আর এর আগে আমি একটা কবিতা না, আমি সোশ্যাল মিডিয়াতে একটা লেখা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, এটা মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বাবা, ও বাবা, আপনাকে জড়িয়ে ধরতে বড় ইচ্ছে হয়, বুকের ভেতর মাথা রেখে কাঁদতে মন চায়, এই বুক ছাড়া আর কোনো আশ্রয় আমার জীবনে নেই কোথাও, এটা কেউ জানে না। জানেন বাবা, জীবনের পথে চলতে গিয়ে অনেককে আপন ভেবেছি, মধুর নামে ডেকেছি, পাশে চেয়েছি, কিন্তু আপনাকে একটি বার বলা হয়নি ভালোবাসি বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি। আজ বুঝি আপনার অবদান, ত্যাগ আর কঠিন পরিশ্রমের মানে, আজ আমার কাঁধে দায়িত্বের বোঝা, তাতে হাঁপিয়ে উঠি, দুর্বল হয়ে পড়ি, তবু আপনাকে কখনো দেখিনি ভেঙে পড়তে, সবসময় হাসি মুখে আলকে রেখেছেন আমায়। আজ খুব করে মন চায় আপনার বুকে মাথা রেখে বলি, ভালোবাসি বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি। এই লেখাটা যখন আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা বাবা মাকে খুব অবহেলা করি মাঝে মাঝে, চেষ্টা করবেন মা বাবাকে খুব ভালোবাসতে, আর ভালোবাসি একবার হলে একবার হলেও বলবেন আমার মা আছেন, আমার বাবা নেই। আমার এখন আমার নিজেকে খুব অন্যরকম মনে হয়, কারণ আমি বাবাকে বলতে পারিনি, মনে হয় বলেছি অনেকবার, কিন্তু মনে হয় ওইভাবে এত আবেগ দিয়ে আমি বলিনি। মনে হয় মা আছেন, আমি মাকে বলবো, মা আমি তোমাকে খুব ভালোবাসি, আপনারাও বলবেন, আর মা বাবাকে কষ্ট দেবেন না, কারণ মা বাবা আমাদের জন্য অনেক করেন, অনেক অনেক করেছেন, এখন আমাদের দিকে তাকিয়ে আছেন। তাহলে চলুন, আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আমার খুব মনে করছিল, মনে পড়ছিল বাবা গানটা যখন আমার লিস্টে ছিল তখন আমার মনে পড়ছিল আমি বলি। আর এই গানটি আসলে অনেকের পছন্দের, ফয়সাল এটি আপনার জন্য প্যারিসে, শুনুন আমি শুনছি আপনার সাথে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।